0: 부를게.
1: কথা চিত্র বাগি কণ্ঠ দিয়েছেন মিট ব্রাদর্স ফিট এবং মোনালি ঠাকুর, গীতিকার কুমার, সঙ্গীতকার মিট ব্রাদর্স।

হিন্দিতে সম্বাদ শুনলে রিলে কল আকাশবাণী দিল্লি কেন্দ্র নু আকাশবাণী সম্বলপুর মূল করুছু ওড়িয়া সিনেমা গীতর কার্যক্রম কার্যক্রমের পহলা গীতটা শুনুন সিনেমা মথুরা বিজয় কণ্ঠ দেইছন গীতা পটনায়ক গীত লিখিছন ভক্তচরণ দাস আও গীতকে সঙ্গীত সজাইছন রাখাল চন্দ্র মহান্তি।

সাতটা দফারে দূষিত থাপ করিছন ঘাড়ি হেউছন মুরারি আইমি আইমি বলি কোট দেইথিলে কেনঠানে রহেলে রাতি অষ্ট সখী যাকর বাট দেখুথিলে।

গেলি কুঞ্জে দেখো বসিছে কচেরি রাধা যে হাকি মহেলা, ভারত আইন বড়রে বাঁধিছন কুষ্ঠ হেইছন মুদালা। কচেরির পেশকার ললিতা সাজিছে কমলা সখী নাজর, তুঙ্গ বিদ্যা সখী পুলিশ দারুগা মেঘ মালা রাইতর। দূতিকাকে কলে সমন চপরাশি ইন্দুরেখাকে অর্দলি, বিশাখা হেইছে।

আরে বৃন্দাবন ধাম কচেরি বিষম কৃষ্ণকে কলে হাজর ফুলমালর হাত কড়ি পিঁধেই করি দফা লেখিলা নাজর পুতনা বধ ৩০২ দফা সিধা হত্যাকারী দুশ বলৎকারে পশি লবণি খাইছে দফা ৪৪০ হো দেখ কেড়ে সিয়ান গোপীমানকু করিছে হইরাণ হো পিতাকে ভরসা নাইন যমুনা কুলরে জাতি নেই গলা ৫০৯ দেখে বাট আরে রোজ করবা ৩৭৯ দফাটা বস্ত্র হরণ রনাট আরে কালী নাগটাকে করিছে তোর মরা ৩০০

আরে কচুরির ভিতরে ঠিয়া পূর্ণমাসী করে জবাব শুয়ালো, উকিল ম্যাজিস্ট্রেট পেশকার অনাজর হো সবকর বুহি গলা ঝালো। পহলা নিজর দিহে নিজে বিষ ভরি থিলা, নিজর বিষে পুতনা মোলা, সে সিনা কলা হো নিজে আত্মহত্যাই থি কলা কানুর কানা গলা। সুরু পিলা গুটে বেআইন প্রবেশ কিছু দূষণ আইথি, বয়সী শুনি সবে আউছ যমুনা।

ষোল সহস্র গুপির শাড়ি গুটে পিলা কেনতা করি চুরাই নেলা, কিয়ে সৎ করবা গো পুরা অসৎ কথা পবন সেটা উড়েই নেলা। কালী নাগ থিলা কেড়ে বদমাস সবকু দেউ থিলা দসি, গুপর কানহা তাকে দেলে সিধা করি তাকু ফের।

0: চাষী ভাই ও ভৌণী মানে আপন মানকো আবশ্যক যোগ্যতা আধারে পিএম কিষান যোজনার সুবিধা উপলব্ধ করাইবা লাগি বিশেষ পদক্ষেপ হাতকু নেইছন্তি রাজ্য সরকার।
1: 2024 সেপ্টেম্বর 8 তারিখরু নভেম্বর 8 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চালু রহিব।
0: যেউ চাষী মানে পিএম কিষান যোজনার সামিল থাই মধ্যে নিজ পঞ্জীকৃত নাম বিবরণী বা প্রোফাইল সহ জমিজমা সংক্রান্তীয় তথ্য সংযোগ করি নাহান্তি সেমানকু আর্থিক সহায়তা উপলব্ধ হই পারু নাহি।
1: এথিপাই চাষী ভাই ও ভৌণী মানে নিকটস্থ জনসেবা কেন্দ্রকু যাই জমিজমা তথ্য প্রদান সহ কৃষক ওড়িশা পোর্টালরে নিঃশুল্ক পঞ্জীকরণ করাই নিও।
0: হ্যাঁ, জমির মিউটেশন তারিখ 1 ফেব্রুয়ারি 2019 পূর্বরু হইতিবা আবশ্যক।
1: কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ, ওড়িশা সরকার।

শ্রোতা বন্ধু মানকু আমি ইনে জনাই দেউছ যে আজ মে মাসর 26 তারিখ গোটে ঐতিহাসিক দিন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র লাগি বলিকিরি আজের দিনে প্রতিষ্ঠা হয়েছিল সম্বলপুর আকাশবাণী কেন্দ্র সে দিনঠানু মূল হয়েছিল প্রসারণ সেবা আর আজ তক আপন মানকর মন জানি কার্যক্রম প্রস্তুত করুছে আপন মানকর পাখে পর্ষৌছে আর বহুজন হিতায় বহুজন সুখায় ই মন্ত্রটি দীক্ষিত হয়েকিনা আজ বি আপন মানকর চাহিদাকে জানিকি কার্যক্রম প্রস্তুত করুছে।

63 মসিহার আজির দিনে মূল হইতেবার এই অনুষ্ঠান আমার ফেলার ভাষা সাহিত্য সংস্কৃতি আর আমার ফেলার কবি লেখক আমার অঞ্চলের কলা সংস্কৃতিকে আগকে বড়াবার দিকে চেষ্টা করে আসিছে সেটি আপন মানকর সহযোগ বহুত মাত্রায় রয়েছে সে সহযোগ এটা আগে বনি রহ আমি আশা করুছ লোককলার বিকাশ সংস্কৃতির বিকাশ সভ্যতার বিকাশ সবু গোটে দিকে আমি হাত সঙ্গে হাত মিশিকি মন সঙ্গে মন মিশিকি গোটে গোটে করে পাহা আগে বড়া মিডিয়াম ওয়েব জড়িয়ে আরম্ভ হয়েবার এ সেবা ফেজকা এফএম তার সঙ্গে সঙ্গে এপ্লিকেশন দিয়ে আপন মানে শুনিপার চাষী ভাই মানক লাগি কৃষি সংসার লেখেন কার্যক্রম নুমুল করি ড্রামা ভিন ভিন স্বাদর গীত তার সঙ্গে সমাচার সবকিছি আপন মানকর পাশকে সময় মোতাবক পৌঁছাউছে আকাশবাণী সময়পুর।

0: আমার নিজ সতর্কতা অনুসারে আমার গাঁ পাখে গোটে টিম অছন নয়াডিহি কছন সুন্দরগড় ডিস্ট্রিক্ট নয়াডিহি আজ্ঞা সেমানে গোটে কমিটি করছেন আর সমস্ত গাঁ পাখে পাখে যাহা নিয়া লাগলে সেমানে নিজে আসি আসিকি সে মেশিন ধরিকি আসি আসিকি লিখোছন
1: আজ্ঞা সেটা বি আমি কহি পারমা গোটে জনসেবা কাইনা ধন জীবন উভয় ক্ষতি হয়ে যাইছি নিয়া লাগি গলে যেটা কৌলে ঘর পোড়ি ঠার বড় বিপত্তি না আজ্ঞা সেগি বলিকি যে মানে বি এটা উদ্যম করুছেন সে সাধুবাদ ধন্যবাদ তো নিহতি ভাবে আমি সতর্ক রহমা সচেতন রহমা।

0: ta e boisi jen menjka takun hu boisi ned achyar are kastar aru ekkane ekkane gridan sikrar aru idge byabhar bon ekkane kamalar ababadun bara kache nikrot aru taman menot ta tamhe porichoy bon pehla tamhe stihin nam menot boisi bon ta menjkat baken tamhe porichoy bon hi tamhe sti menot ta bhai juhar niman स्वागत कमाल दाम ई मक्का पुपू झोका झोका कार्यक्रम नु त पहला निमे परिचय बन टिके छियर
1: एंगा नामे दिलीप माझी एमे डीही गोरगोड़ बहाल ग्राम पंचायत दानजमरा जिला सुंदरगढ़
0: अच्छा हेले त पहला निमे बैसी अछनाबन मेंज काम हेले हु बैसी स्थिति पहला आरंभ कामत बैसी अछनाबन निम एकने गिरी सिखरकार एकास्ती नि मेंजकार इंद्र के होने एरो थले नामे संप्रदाय नु बैसी बोध हत्ती व्यवहार मानला मानु त निमे बाहिनु एकने इदा ব্যবহার মানালি আর একানে নিম ইদান শিখিরকার যেহু কথা টিকে তেঙ্গর
1: দিন এন শিখিরকান এমহা ডিহি নুনিন আগলিন টিকে টিকে আহাল কান আন্তিন নে প্রোগ্রাম নু আসাকরি আউ টিকে এক্সপেরিয়েন্স বরালি
0: হেলে শিখিরনা বোধ অন্যতা নিম আছর হলে এমা হি লাগি যে এন হি আছন চন্নে লেখা লাগি কিন্তু প্রকৃতি রে ইদা সম্ভব মানলি দু নেখে মিয়া যদি নেখে মেদুনু কলা মাল্লা দিন হেলে ইদাত মা উরখি আর যদি কলা রাজকুনি শিখরা গে খাতরি হলে নিম শিখরাগে নেখেস্তি অনুকরণ কামচকার কা শিখরাগে লেখান গুরু কামচকার কা একটা নিকি শিখরকার হো কথা টিকে তেঙ্গর
1: একচুয়ালি সত কথা তেঙ্কুন এন পহলে নিন টিকে টিকে তেঙ্গাল দার ঢুঙর যেনতা মানে ভগবান কি হিসাব নু হুনে আগলিন টিকে রাই আউ ডিহিনু এমহে গোবর্ধন হাহা বুলিকরা এমহে দাদা সন্টার দা সরপঞ্চ তান ভি কিছু শিখা বাচকা দা সেমান হু হিসাব নু চালরালি নে
0: আচ্ছা হলে বয়সি বোন আছন বলি এদের কিন্তু ভাবছকার অন্য তা ভিন ভিন আর হি নামে বাদ্যযন্ত্র গুঠিয়ে দাতিলি ইদকে মিয়া নিমে একানে আগ্রহ মানজা
1: আগ্রহ তা যেতে আতলি যে ই দাকুন যেন প্রোগ্রাম গুঠি মানালি হু হিসাব নু ঈদ লাগালি আর বাকি ধি যেতে ইচ্ছা রে কিন্তু ঈদ দিনু লাগালি বলি করে বেশি করে ঈদ নাকুন চালাবা খাতরালি
0: হলে ইদন শিখরনাগে একানে মানে পরিশ্রম কামা খাতরি একা একা জিনিস বন নাম আহত হলে যে বংশী অনটা আচ্ছাঙ্গত এদের কি ইন্নু নাম উরাল দাঁত তারপরে নামে আংঠি গুটি আতলি ফুঙ্গল গুটি নু নাম একাকেন ঢাপাল দাঁত একাকেন মেলা ইয়াল দাঁত আউ হন্য তেঙ্গনার যে ই সঙ্গীত বোধ সাত সুরে বন্ধা বলিকিরি তা ই প্রকার যেন বিদ্যা আতলি হুবন নিম একানে কিরি আকার
1: ঈদ আসনা ঘি টেকটিস ভি রই যেতের ঘি দ্বারা যেনতা তেঙ্কার মাম মানে উনে আংটি গি ভি এক্সপিরিয়েন্স রানা কথা আউ যেনতা ঈশান ইয়াগে ঠিক জায়গা দরকার আর বাকি যেনতা গিটার হু যেতকি ভি বাদ্য যন্ত্র রই যেতে টেকনিক হু অন্টা প্রকার খালি নিজর আইডিয়া টিকে রানা কথা নু
0: আগ্রামার বোধ সামান দিন
1: হ্যাঁ হুনে হুনে টিকে টিকে জস্ট ইয়া হে বাকি এরকুন যেতে নু টিকে দিমাক লাগবো
0: হলে ঘা ঘা এরা খাতরি যে বয়সি বন আধার আর বয়সি উরনার আধার ঠাড় বয়সি বানার ওটা সিধা সিধা মুহুরি লেখা উরনার তা নিম একা প্রকার বয়সি বন আচ্ছা হাদার
1: এনি টেঢ়া বলা নিনে
0: আর বয়সি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুদান আচ্ছা দার হলে ইনে হি তেঙ্গনার যে ইনু নেখে যদি বেশি সাহস মানে পবন লাগি কামাল্লা হলে বড়ে বড়ে আলাপ গুঠি মানে ঝুমির গুঠি ই বয়সিনু গুঠি সাড্ডি তা অন্য আচ্ছা কি লেগান একানিকি নিম অভ্যাস নন্দার একা বাকেন অভ্যাস নন্দার কথা নাকি তেঙ্গর
1: এন একচুয়ালি এড়পান প্রায় নিজে প্রাকটিস বেশি কামদান টিকে সময় হাক্কান হলে আর আকুন তো মোবাইল দুনিয়া হিসাব নু ইউটিউব নু হিয়ান প্রায় সর্চ কামি করা হুস্তি শিখির দান
0: হুম হুম হুম আর অন্য এর থালিতে নামে ইদারতা যেন সমলপুরি গীত বাল দাঁত সমলপুরি নু যেন ঝুমে রাতলি আকা অন্যান্য যেন গীত গুঠি আতলি আন্ন হিদান ব্যবহার নানার কিন্তু নামে কুহা সম্প্রদায়ের এতে কিছু বিশেষ করে ব্যবহার মালা নানুর ই বয়সি বন নাম যদি একাসান রেকর্ডিং কাল দাঁত কা একাসান নালাগি কাল দাঁত স্টেজ নু বাকেন ইদাত ব্যবহার মানালি কিন্তু সামাজিক নামে যেতে বলে পার মানে আড়পানু গুঠি বেঞ্জা কালেজ মানালি কা বরু মানালি কা হন্য পিধানি মানালি ই বাকেন নেম নাম যদি যেন আনন্দ উৎসব মানদাত আর নাল দাঁত গীত পাড় দাঁত বাকেন হু বাকেন ইদাত ব্যবহার মানি কা মানলা ইও নিমে তারা ব্যবহার মানালা ইদাত
1: একচুয়ালি হুন্নু ভি মানসকুন সুন্দর কিন্তু ইদিকি কলাকার দরকার আসান যেহেতু ମା ହାକରନାୟ ବାକେ ନାସନ ମାନା ପଡ଼ିଲି ଦିନ ମଲା ହେଲେ କିଛି ଅସୁବିଧା ମଲା ସୁନ୍ଦର ମାନ ହୁଦି
0: ହେଲେ ପ୍ରକୃତିରେ ଅଣ୍ଟା କଲାବନ କିଛି ସମ୍ପ୍ରଦାୟ ଯଦି ଏତେ ବାଚାବ ତରୁ ଇଅତ ଯେନ୍ତା କାହାନି ମାକୁ ବଇଁସି ଅଣ୍ଟା ଆଚ୍ଛାଲ ଦାରୁ ନାମେ କୁଣା ଗୀତୁ ବଦାନୁ ନାମ ପାହାଡ଼ ତାରୁ ବ୍ୟବହାର କମାଲ ଦା ଆଉ ବଢ଼ିଆ ଲାଗାଲି ଭଲ ଲାଗାଲି ତ ନାମେ ଯଦି ସମ୍ପ୍ରଦାୟ ତାର ଇନେ ଯଦି କଳାକାର ଉର୍ଖର ନେଲେ ବଢ଼ିଆ ମନ ଦିନେ ତ ଇ କଳାକାର ଅଥର୍ନା ଗେ ଲାଗାନ ନାମେ ସମ୍ପ୍ରଦାୟ ଏକା ନେକରି ଆରୁ ଅର୍ତୁସ ବଇଁସି ଆଚ୍ଛାଙ୍ଗସ ହୁଦିକେ ଲାଗାନ ପ୍ରକୃତିରେ ଏନ୍ଦେର କାମନା କଥା ନାମେ ଏନ୍ଦେର କର୍ତ୍ତବ୍ୟ ମାନନା କଥା ବୋଲିକିରି ଭାବଦାର ନିମେ ମନେ
1: ଏଘେ ହିସାବ ତି ତ ଏନ୍ ଯେନ୍ତା ଏଘାସନ ଆରୁ ବି ବଇଁସି ଚିଚକା ନାଇଁ ସାର୍ ଜମାର ଏମାଇ ହୁନ୍ନୁନ୍ତେ ଏଘେର ନିଜର ପୁତ୍ରାସ୍କେ ଚିଚକା ଦାନ ଯୋଡ଼େ ମୁଣ୍ଟ କେତେ ଆ ସାକୁନ୍ ହୁନେ ଆସଲ ଶୁନେ କିଛି ମାନେ ନେଖା ମିଆଁ ଏଥରନା ଏଥରାଲି ଯେ ଇସ୍ ପ୍ରକୃତିରେ ଇସ୍ କିନୁ ମାନାଙ୍ଗ ଇସ୍ ପାହାଡ଼ାଙ୍ଗସ୍ କା ଇସ୍ ଆସାଙ୍ଗସ୍ ଇ ନାଲ ଖୁଦ୍ ଇସ୍ କି ଦ୍ୱାରା ମାନାଙ୍ଗ ଲେଖା ଜାଣା ଖାତିରେ କି ହେଲେ ହୁନେ ଆଲାରିନ୍ ମାନେ ସହଯୋଗ କାମନା କଥା ହଉ ତମାଗେ ଆଦିନ ଅଣ୍ଟା ଅଣ୍ଟା ଚିହ୍ନା କଥା ହଉ ପ୍ରାକ୍ଟିସ୍ କାମଛୁ ଅଟୋମେଟିକ୍ ଧୀରେ ଧୀରେ ମାନ ଲେଖା ଏଙ୍ଗା ଲଗାଲି
0: ନିଶ୍ଚେ ନିଶ୍ଚେ ଏକା କଥା ହବ ନାମ ଯଦି କାମତ ବହୁତ ଆରୁ ନାମେ ମନ ସଂକଳ୍ପ ହତ ଆରୁ ଆଗେ ମିଆଁ ପରିଶ୍ରମ ନାନୁ ଥାଲେ ଜରୁର ଇନ୍ନାମ ଲାହାରେ ନେଲା ଆଦାତ ସଫଲ ମାନ ଆଏ କାମଲା ହଁ ହେଲେ ନାମେ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟର ନୁ ଯେନ୍ ଗୁଠି ନାମ ଗୀତୁ ପାର୍ଦାତ କା ନିମ୍ ଯେନ୍ତା ବଇଁସି ଆଚ୍ଛାଲ ଦାର ଏକାନେ ଏକାନେ ପାର ଗୁଠି ନାଚ୍ଛେଦାର ନିମ୍ ଆର୍ ଉନ୍ଟା କେତେ ମେହନତ ନାମେ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟରକେ ଗୀତ ବାଦ୍ୟ ହିସାବ ନୁ
1: ଏନ୍ ପ୍ରାୟ ପ୍ରୋଗ୍ରାମ କାଲଦମ ହୁ ଭିତରୁ
0: ହଁ
1: ଉନ୍ଟା କୁଣା ହିସାବ ନୁ ହୁଁ ଦିନ ଆସୁନ
0: ଠିକ୍ ଠିକ୍

হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম শেষে শুণত কথাচিত্র চলতে চলতে এই গীতটি কিশোর কুমার কণ্ঠে গীত রচনা অমিত খান্না সঙ্গীত বাপি লহরী।

0: মো আসিছি রিং মাস্টার।
1: মো কিয়ে
0: রিং মাস্টার?
1: তু কিয়ে?
0: খেলোয়াল।
1: তোর মোর সম্পর্ক?
0: খেলোয়াড়র রিং মাস্টার সহিত যে সম্পর্ক,
1: বাহ্য জগত পাই
0: প্রভু এবং দাসর যে সম্পর্ক,
1: সরলতার রঙ্গ
0: মো কপালরে শোভা পাউথিবা রঙ্গ, শুভ্র
1: লোভর রঙ্গ,
0: ফুটবল পড়িয়া পরি সবুজ,
1: হিংসা অহংকারর রঙ্গ,
0: গান্ধী মজিবুরর রক্ত পরি লাল,
1: ক্ষুধার রঙ্গ,
0: বিস্তীর্ণ আকাশ পরি ফিকা নীল,
1: ক্রোধর রঙ্গ,
0: গোখর সর্পর চক্ষু পরি গাঢ় তাম্র,
1: এগুড়ি মেশাই জটিলতার রঙ্গ,
0: অমাবাস্যা রাত্রির অন্ধকার পরি ঘনকৃষ্ণ কলা। মো মাস্টার রাজু।
1: রাজু বাপা মা ছেউণ্ড,
0: খাই পিয়ে বঞ্চি রহিবা অসম্ভব হেলা।
1: আজিঠু ঠিক দুই বর্ষ সাত মাস একইশ দিন পূর্বরু মু মাস্টার রাজুকে ফুটপাথ আবিষ্কার কলি।
0: মু ধরা হয়ে আসিলি অঠর ফুট বাই বার ফুট বিশিষ্ট সর্কসর তম্বু তলক।
1: মো সর্কসর মালিক কম রিং মাস্টার।
0: মো এ সর্কসর একমাত্র খেলোয়াড়, মু পশু খেলাড়ি পুণে মানুষ খেলাড়ি।
1: দর্শক বিহীন এই সর্কসরে আজিঠু ঠিক দুই বর্ষ সাত মাস একইশ দিন পূর্বরু মাস্টার রাজুকে মু খেলোয়াড় রূপে নিযুক্তি দেবি।
0: মু মো রিং মাস্টর চাবুকু খুব ভয় করে।
1: আজ পর্যন্ত খেলোয়াড়র কপালরে সরলতার প্রতীক,
0: জটিলতার রঙ্গ যেদিন মো কপালকু স্পর্শ করিব সেইদিন, সেইদিন মতে পুরস্কার দিয়াযিব মৃত্যুদণ্ড।
1: সেই রঙ্গঠার দূরে থিবা পর্যন্ত খেলোয়াড়র কোনসি অসুবিধা হব না।
0: আজ মো খেলোয়াড়, কারণ জটিলতা মো জ্ঞান পরিধির খুব দূরে।
2: গুড মর্নিং।
1: মর্নিং মর্নিং। আরে খেলোয়াড়, খেলোয়াড়, গোটে কাম কর, দি কপ কফি আনলো।
2: আরে চমৎকার।
1: কন
2: তো চিত্র?
1: মো চিত্র না চিত্র
2: উভয়? আজ তো ঘরক যাইছিলি।
1: সো হোয়াট?
2: তো মা কহুতিলে।
1: কন কহুতিলা?
2: তু ঘরক ফেরচাল।
1: কেতে থর কহিছি, আরে কেতে থর কহিছি তোর এইটিকে আসিবা মু পছন্দ করেনি বলি।

0: ଆରେ କେତେ ଥର କହିଛି ତମର ଦୁନିଆ ସହିତ ମୋର କୌଣସି ସମ୍ପର୍କ ନାହିଁ। ମୁଁ 19 ବର୍ଷର ଉର୍ଦ୍ଧ୍ୱ ପ୍ରତ୍ୟେକ ମଣିଷକୁ ଘୃଣା କରେ। ଆଇ ହେଟ୍ ଦେମ୍, ଏପରିକି ତତେ ବି ଘୃଣା କରେ।
1: ସୁକାନ୍ତ,
0: ରିଙ୍ଗ ମାଷ୍ଟର କହ, ରିଙ୍ଗ ମାଷ୍ଟର। ସୁକାନ୍ତ ସାମନ୍ତରାୟ ମରିସାରିଛି, ସୁକାନ୍ତ ସାମନ୍ତରାୟର ଅସ୍ତିତ୍ୱ ନାହିଁ। ତୁ ଯେଉଁଠି ଛିଡ଼ା ହେଇଛୁ ସେଇଟା ଗୋଟେ ସର୍କସ୍ର ପଡ଼ିଆ। ତୋ ସମ୍ମୁଖରେ ଛିଡ଼ା ହେଇଥିବା ରକ୍ତ ମାଂସଧାରୀ ଏଇ ମଣିଷ ଏ ସର୍କସ୍ର ଏକକ ରିଙ୍ଗ ମାଷ୍ଟର ଆଉ ପ୍ରତିଷ୍ଠାତା।
1: ଥରେ ତୋ ମା କଥା ହେଲେ ଚିନ୍ତା କର।
0: ସବୁଦିନ ଖେଳୁଆଡ଼ର କପାଳରେ ସରଳତାର ସ୍ୱାକ୍ଷର ବହନ କରିବା ମୋ କର୍ତ୍ତବ୍ୟ।
1: ତୋ ମା ମର୍ମାହତ, ମୃତ୍ୟୁ ଆସନ୍ନ ପ୍ରାୟ।
0: ତମ ଦୁନିଆର କୋଟି କୋଟି ମଣିଷ ଭିତରୁ ଗୋଟିକୁ ମୁଁ ପାର୍ଥିବ ଜଗତରୁ ଦୂରେଇ ରଖିବି।
1: ତୋ ମା କେତେ ଆଶା କରିନଥିଲେ।
0: ମୁଁ ବି ଇନ୍ଦ୍ରଧନୁ ଦେଖିଥିଲି।
1: ଡାକ୍ତରୀ ବିଦ୍ୟା ଆଜି ତୋ ମାଙ୍କ ବୟସ ସାମ୍ନାରେ ହାର ମାନିବାକୁ ବସିଲାଣି।
0: ଆକାଶରେ ଇନ୍ଦ୍ରଧନୁ ସୁନ୍ଦର ଦିଶେ।
1: କେବଳ ଥରକ ପାଇଁ ସେ ତତେ ଦେଖା କରିବାକୁ ଚାହାନ୍ତି।
0: କିନ୍ତୁ ଇନ୍ଦ୍ରଧନୁର ଅସ୍ତିତ୍ୱ ଯେ ବିଶାଳ, ଆକାଶରେ କ୍ଷଣସ୍ଥାୟୀ। ବାଘ ନିଶ ହନାଲା ନା, ମୁଁ ଆମ ଘରର ଝରକା ପାଖରେ ଛିଡ଼ା ହୋଇ ତା ଘର ଝରକାରେ ତାକୁ ଦେଖି ଆଉ ହାତ ହଲାଉନି। ମା କୋଳରେ ଶୋଇ ରହି ଭବିଷ୍ୟତର ରଙ୍ଗୀନ ସୌକିନ ସ୍ୱପ୍ନ ଦେଖିଲା ବେଳେ ମୁଁ ତା ହାତ ଧରି ହଲାଇ ଦଉନି।
1: ସୁସ୍ମିତା ପାଇଁ ମୁଁ ଦୁଃଖିତ,
0: ତାକୁ ଭୁଲି ମୋ ଖେଳୁଆଡ଼କୁ ପାଇଛି।
1: ସୁସ୍ମିତା ଭଳି ସରଳ ଝିଅ ଯେ ଏମିତି
0: ବ୍ଲେସିଙ୍ଗ ଇନ୍ ଡିସ୍ଗାଇଜ୍। ଆରେ ସେ ହିଁ ତ ଏ ସର୍କସ୍ର ସୃଷ୍ଟିକର୍ତ୍ତା।
1: ତାକୁ ଚିହ୍ନିବାରେ ତୋର ଯେମିତି କୋଉଠି ତ୍ରୁଟି ରହିଗଲାଣି।
0: କିଏ କହିପାରେ, ଆରେ କିଏ କହିପାରେ ସେଇ ଝିଅଟି ପାଇଁ ମୁଁ ଖେଳୁଆଡ଼କୁ ଏ ମିଛ ମାୟା ସଂସାରର କଳୁଷିତ ବେଳାଭୂମିରୁ ଦୂରେଇ ରଖିପାରିଛି।
1: ସସ୍ମିତା କିନ୍ତୁ ଏବେ ବେଶ ଆରାମରେ ଅଛି।
0: ମୋ ବି ବଞ୍ଚିବାର ନୂତନ ସ୍ୱାଦ ପାଇଛି। ମୋ ଓ ସର୍କସ୍, ଏ ସର୍କସ୍ ଓ ମୁଁ, ମୁଁ ଆଉ ଖେଳୁଆଡ଼, ଖେଳୁଆଡ଼ ଆଉ ମୁଁ।
1: ତାହେଲେ ତୋ ଏ ବାକି ଜୀବନର ଇତିହାସ
0: ନାମହୀନ, ଦର୍ଶକ ବିହୀନ ସର୍କସ୍ର ତମ୍ବୁ ତଳେ କୌଣସି ଐତିହାସିକ ନାହାନ୍ତି ଯେଉଁମାନେ କି ମୋର ଇତିହାସକୁ ଲିପିବଦ୍ଧ କରି ରଖିବେ।
1: ତୋ ସର୍କସ୍ର ଶେଷ କେଉଁଠି?
0: ସ୍ପାନ୍ ଅଫ୍ ଲାଇଫ୍ ଇଜ୍ ଭେରି ସର୍ଟ, ଲାଇଫ୍ ଇଜ୍ ନଥିଂ ବଟ୍ ଏ ୱାକିଂ ସେଡୋ। ମୋର ଭୂମିଷ୍ଠ ହେବାର ଆଜିକୁ 24 ବର୍ଷ 2 ମାସ 17 ଦିନ ହେଲା। ଆଉ କେତୋଟି ବର୍ଷ, କେତୋଟି ମାସ, କେତୋଟି ଦିନ ଆଉ କେତୋଟି ମୁହୂର୍ତ୍ତ, ତାପରେ ହେ ସର୍କସ୍ରେ ମୋର ଭୂମିକା ସମାପ୍ତ ହେବ। କିନ୍ତୁ ଏଇ ସର୍କସ୍ ମୁଣ୍ଡ ଟିକେ ରହିଥିବ ଖେଳୁଆଡ଼ର ନେତୃତ୍ୱରେ। ଖେଳୁଆଡ଼ ହେବ ରିଙ୍ଗ ମାଷ୍ଟର।
1: ଖେଳୁଆଡ଼ର ଖେଳ ଆରମ୍ଭ ହେବା ପୂର୍ବରୁ ଯଦି ତୋର ଖେଳ ସରିଯାଏ, ଆଇ ମିନ୍ ତୁ ଯଦି ଭାଙ୍ଗି ପଡ଼ୁ,
0: ଅନ୍ଧ ଥରେ ବାଡ଼ି ହଜାଏ।
1: ଆରେ ଚକ୍ଷୁ ଉନ୍ମୋଚନ କରି ଥରେ ନିରୀକ୍ଷଣ କର, ଏ ଦୁନିଆର ଶ୍ରେଷ୍ଠ ପ୍ରାଣୀ ହେଉଛି ମଣିଷ। ତୁ ତୋ ମଣିଷତ୍ୱକୁ ଜାହିର କର।
0: ସବୁ ଶ୍ୱାନ ଯଦି ଗଙ୍ଗା ଯିବେ ଅଇଁଠା ପତ୍ର ଚାଟିବ କିଏ? ଆରେ ସମସ୍ତେ ଯଦି ମଣିଷ ହେବେ ଅମଣିଷ ହବ କିଏ?
1: ସୁକାନ୍ତ, ତୁ ଆଣ୍ଟି ସୋସିଆଲ ହେଇଯାଉଛୁ। ଆରେ ତୋର ଅଭାବ କ'ଣ, ତୋର ଦୁଃଖ କେଉଁଠି?
0: ମୋର ପାଉଣା ମୁଁ ପାଇନି, ସେ ଚାଲିଯାଇଛି।
1: ସସ୍ମିତା ଛୋଟରାଏ,
0: ମୋ ଜନ୍ମଦାତାଙ୍କ ମୃତ୍ୟୁ ପରେ ବାର ହୋଟେଲ ପିକନିକ୍ରେ ସମୟ କଟେଇଲା ମୋ ମା।
1: ତୋ ମା ମିସେସ୍ ଦେବଜାନୀ ସାମନ୍ତରାୟ।
0: ହଁ ହଁ, ଦେବଜାନୀ ସାମନ୍ତରାୟ, ମୋ ମା, ମୋ ଜନ୍ମଦାତ୍ରୀ। ମୋ ତୋଳି ତଳ୍ପ ସେଜରେ ଶୋଇ ରହି ସବୁକିଛି ଭୁଲି ଯିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କଲି, କିନ୍ତୁ ହେଲା ନାହିଁ। ମୁଁ ଅଣନିଶ୍ୱାସୀ ହୋଇ ପଡ଼ିଲି। ସମାଜର ଅକ୍ଟୋପସ୍ ପରି ଲମ୍ବା ଲମ୍ବା ହାତ ଦୁଇଟା ମୋ ବେକକୁ ଚିପି ମୋତେ ହତ୍ୟା କରିବାକୁ ଚେଷ୍ଟା କଲି। ମୋ ପଛକୁ ଫେରି ନ ଯାଇ ଦୌଡ଼ିଲି ଆଗକୁ, ଆହୁରି ଆଗକୁ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ମୋ ପାଦ ଦୁଇଟା ଯେତେବେଳେ ରକ୍ତାକ୍ତ ହେଲା ମୁଁ ଅଣନିଶ୍ୱାସୀ ହୋଇ ପଡ଼ିଲି। ସେତେବେଳେ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ମୁଁ ପାଇଗଲି ମୋ ପରିକଳ୍ପିତ ଗୋଟିଏ ଦୁନିଆ, ଗୋଟେ ସର୍କସ୍। ମୁଁ ରିଙ୍ଗ ମାଷ୍ଟର ହୋଇଗଲି।
1: ତୁ ତାହେଲେ ସବୁଦିନ ଏମିତି ରିଙ୍ଗ ମାଷ୍ଟର ହେଇ ରହିଯିବୁ?
0: ମିସେସ୍ ଦେବଜାନୀ ସାମନ୍ତରାୟଙ୍କ ବାତ୍ସଲ୍ୟ ମମତା ମୋତେ ଦେଇଥିବା 25 ଲକ୍ଷ ଟଙ୍କାରୁ 10 ଲକ୍ଷ ଟଙ୍କାର ମୁଁ ମାଲିକ। ମୋ ସର୍କସ୍ ପାଇଁ ସେଇଟା ଯଥେଷ୍ଟ, ମୋ ଖେଳୁଆଡ଼ ପାଇଁ ସେଇଟା ଯଥେଷ୍ଟ।
1: ତୋ ମା ଏକୁଟିଆ ଲୋକ, ତୋ ବାପାଙ୍କ ଚାଲିଯିବା ପରଠାରୁ ସେ ନିଶ୍ୱ ଅସହାୟ। ତୁମ କୋଇଲା ଖଣିର ଦେଖାଶୁଣା କିଏ କରିବ?
0: ଓହ ବନ୍ଦ କର, ବନ୍ଦ କର ସେ ବାଜେ କଥା। କୋଇଲା ଖଣି ମୋ ପାଇଁ ଧ୍ୱଂସ ସ୍ତୂପ, তোর বোধে মনে না
2: রিং মাস্টার কফি আজ্ঞা কফি রিং মাস্টার এই কাগজটা ডস্টবিন রে পকাই দেউছি
0: না না মো পাখকু আন
1: এইটা কোন সে কোইলা খনি রে অ্যাক্সিডেন্ট রে হইতবা মৃত বালকক চিত্র
0: তো ঠিক কইছো ততে মু কইতিলি না কোইলা খনি মো পাই ধ্বংস স্তূপ তোর বি তাহলে মনে আছে
1: কেমিতি ভুলিবি কেমিতি ভুলিবি সে হৃদয় বিদারক দৃশ্য কেমিতি ভুলিবি সে গলাফটা করুণ চিৎকার
0: কোইলা খনির অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকরে বসে মো ফাইল খোলিবার ব্যস্ত
1: হঠাৎ কোইলা খনি ভুষুড়ি যাই খনি ভিতরে কার্যরত 200 শ্রমিকক উপরে পড়িলা
0: কোইলা খনির বিপদ সাইরন বাজি উঠিলা সাইরন শব্দ শুনি মো অফিস ভিতর ধাই আসিলি
1: অফিস বাহারে শহ শহ শ্রমিকর বিকল আর্তনাদ সাহায্য পাই অরণ্য রোদন
0: মো দিন রাতি তিন দিন চেষ্টা করে খনি তলে রই যাইতিবা শ্রমিক মানক উদ্ধার করিবারে লাগিলি
1: 120 জন মাটি তলে সবুদিন পাই আশ্রয় নেলে
0: বাকি মানক উদ্ধার করা যাই স্থানীয় হসপিটালে চিকিৎসা করা গলা কিন্তু সমস্তে ইনভ্যালিড খনিরে কাম করিবা পে সেমানকর আউ যোগ্যতা নথিলা
1: মোর এবে বি মনে আছে তিনোটি 10-12 বর্ষর বালকঙ্কু সদ্য মাটি তলু বাহার করা যাইতিলা মু মোর শার্ট বেনিয়ন ইত্যাদি খোলি সেমানকু ব্যান্ডেজ করিবারে লাগি পড়িলি রক্তস্রাব বন্ধ হইযিব বলি
0: কিন্তু দুই জনকু ব্যান্ডেজ করি সারি তৃতীয় জনকু ব্যান্ডেজ কলা বেলকু সে সংসার ছাড়ি চারি যাইছি মো শ্রমিক মানুষ সেমানক ন্যায্য দাবি মোতাবক কম্পেনসেশন দেবা পাই মাঙ্কু অনুরোধ করিতেলি
1: মা কিন্তু তোর হৃদয়কু কর্ণপাত বি করলেনি
0: মো কিন্তু শ্রমিক মানুষ দাবিকু মোহর্তাপি বলে ধরি নেলি মো দাবিকু সে অগ্রাহ্য কলি দুইটি ক্লাস মধ্যে সংঘর্ষ হল বর্কেস ক্লাসর প্রতিনিধিত্ব কলা মো মা প্লোরেটেরিয়েট ক্লাসর প্রতিনিধিত্ব কলি মু আউ সেইটি সৃষ্টি হল মো মা ও মো মধ্যে ক্লাস স্ট্রাগল দুইটি ইসম মধ্যে স্ট্রাগল বিপ্লব মো কিন্তু হারিগলি মো মা গড় জিতিলা মো পরাজিত সৈন্য পরি পলায়ন করি পশি আসিলি সর্কসর তম্বু ভিতরকু
1: শ্রমিক মানক দাবি কু ন মানি তো মা আজি তত্তে হরাইলে
0: মতে কিন্তু সে খুব স্নেহ করে তার ভাল পাইবা জাহির করিবা পাই সে মনারে 25 লক্ষ টঙ্কার গোটিয়ে চেক দেইতিলা
1: সেথিরু 10 লক্ষ টঙ্কা তু নিজে পাখরে রখি 15 লক্ষ টঙ্কা কোইলা খনিরে হইতিবা দুর্ঘটনার ভিক্টিম মানক শোকাকুল পরিবার বর্গক ভিতরে বান্টি দেলু
0: হেলে মহেন্দ্র মু কোইলা খনিরে শ্রমিক মানক মো চাহিদা মোতাবক সাহায্য করিপারিলে মার বাৎসল্য মমতার বঞ্চিত হলে সস্মিতার শরীর রূপক তাজমহলের মার্বল হয়ে অতি নিবিড় ভাবে চড়াই হয়ে রহবার স্বপ্ন দেখি তাজমহল সংলগ্ন যন্ত্রণা নামিত যমুনা নদীর অতল গহ্বরে পুড়ি কলি যমুনার গভীরতম এলাকাকু যাই মু আবিষ্কার কলি গোটিয়ে সার্কস বঞ্চিবার গোটে নূতন দিগন্ত তাজা উপাদান
1: ছলনার বুড়িয়াণী জাল ভিতর বাহারি আসি তু আজ মুক্ত এইয়া না কিন্তু মনে রখ তো পরি রিং মাস্টার হবার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য আউ কাহারি ভাগ্যরে জুটিবনি খেলোয়াড় কেবে রিং মাস্টার হই পারিবনি এ সর্কসর আরম্ভ হি অন্তিম
0: তো মতে পতচ্যুত করিবা পাই অপচেষ্টা করুছু তো বে মনে রখ রিং মাস্টার তার চাবক পলর হেউ কিংবা অভিজ্ঞতার মশাল দ্বারা হেউ এ সর্কস কু বঞ্চাই রখিব খেলোয়াড় কু রিং মাস্টার করিব নূতন পরম্পরা সৃষ্টি করিব
1: সেদিনকু মু অপেক্ষা করছি সুকান্ত তোর বাল্যবন্ধু হিসাবে তো প্রতি মোর যথেষ্ট শুভেচ্ছা আছে তো চলাপথরে ফুল চন্দন পড়ু মু আসুছি হ্যাঁ গলাবেলকু অন্তত খেলোয়াড়কু থরে দেখা করি যিবি বলি ভাবুছি
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয় খেলোয়াড়
3: খেলোয়াড়
2: যাউচি রিং মাস্টার কুহন্তু রিং মাস্টার
0: শুন মহেন্দ্র তো সহিত দেখা করিবাকু চাউতলা আচ্ছা তোর তো মার্কেটিং পাই যিবার অছি তো বরং মহেন্দ্র সহিত চালি যা মহেন্দ্র কোন কহুছু
1: মোর কিছু অসুবিধা নাই মু তো মার্কেট আড়ে যাউচি
0: আসিলা বেলকু খেলোয়াড়কু সাঙ্গরে নেই আসিব তাকো মো সর্কসর তম্বু তলে ছাড়ি দে চালি যা
1: কাই কি সে কোন শিশুটিয়ে হেইছি যে হজি যিব
0: আরে হজি যিব নহে শিখি যিব
1: কোন শিখি যিব
0: সমাজ এবং তথা কথিত সামাজিক প্রাণী মানে চাতক পরি চাহি বসিছন্তি
1: কাহাকু কাহিঁকি
0: এতিকি বুঝিপারুন সেমানে মো খেলোয়াড়কু

0: সুকান্ত কে ও চিনবে না, অনেক দিন অপর পর তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়েছে, তোর মৃত্যু মধ্যে আসন্ন প্রায়, তোর মৃত্যু মধ্যে আসন্ন।
1: জানে আহত ব্যাঘ্র হাতরু মুক্তি অসম্ভব, মো মৃত্যুর এই পবিত্র অবসরের কেবল কেবল এতিকি অনুরোধ, আও কোনসি খেলোয়াড়কু এ সর্কসকু আনন্তুনি, এ সর্কস বন্ধ করে দিয়ন্তু, বন্ধ করে দিয়ন্তু।
0: চুপ কর, মনীষাকে ঘৃণা করে, মো মনীষাকে ঘৃণা করে, ঘৃণার ক্রোধ, ঘৃণার ক্রোধ, হাও হাও ক্রোধর ক্রোধর।

0: মো
1: রিংমাস্টার,
0: মো মো রিংমাস্টার, মো মো রিংমাস্টার, এ নামহীন দর্শক বিহীন সার্কস মো ইঙ্গিতরে পরিচালিত। মো পুনি দর্শক, জনস্রোতর অনেক দূরে মুন্ড টেকেছে মোর তম্বু। তেবে কোন নাহি নথিবা ভূমিকম্পরে সমগ্র সংসার প্রফুল্লিত।
2: মো মৃত্যুর পবিত্র অবসরে কেবল এতিকি অনুরোধ, আও কোনসি খেলোয়াড়কে এ সর্কসকু আনন্তুনি। এ সর্কস বন্ধ করে দিয়ন্তু, বন্ধ করে দিয়ন্তু, বন্ধ করে দিয়ন্তু।
0: না না, মোটে নয়, মোটে নয়।
3: ছলনার বুড়িয়াণী জাল ভিতর বাহারি আজ তু মুক্ত, এইয়া না? কিন্তু মনে রাখ সুকান্ত, তো পরে রিং মাস্টার হবার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য আউ কোনসি খেলোয়াড়ের ভাগ্যরে জুটিবনি। খেলোয়াড় কেবে রিং মাস্টার হই পারিবনি। এ সর্কসর আরম্ভ হি অন্তিম, আরম্ভ হি অন্তিম, আরম্ভ হি অন্তিম।

0: শ্রোতা বন্ধু, আপন মানে শুণুলে সারা বিশ্বরে খ্যাতি অর্জন করতে এ লোকপ্রিয় গীতটি গাইলে পদ্মশ্রী ডক্টর জিতেন্দ্র হরিপাল এবং কৃষ্ণা পটেল, গীত রচনা মিত্রভানু গৌন্তিয়া। শ্রোতা বন্ধু, কার্যক্রমক আগক নেব। আজ হচ্ছে মঙ্গলবার, যুববাণী সন্ধ্যার সন্ধান কার্যক্রমক আমি আ গোটে পাদ আগক বড়িব। এর শুণবা মানব উন্নতির বিজ্ঞানর সমর্থন, এ বিষয়ে আলোচনা করেছেন অমৃতা চাঁদ।
1: সভ্যতার ইতিহাসক যদি আমি দৃষ্টিপাত করিবা, তেবে দেখিবা যে মানুষ এক সময়ের অত্যন্ত সরল ও প্রকৃতি উপরে সম্পূর্ণ রূপে নির্ভরশীল থিলা। সেই সময়ের না থিলা বিদ্যুৎ, না থিলা যানবাহন, না থিলা উন্নত চিকিৎসা ব্যবস্থা। মানুষের জিজ্ঞাসা, চিন্তাধারা ও অন্বেষণ প্রবৃত্তি তাকে নূতন আবিষ্কার দিগরে আগকু নিয়ে গলা। বিজ্ঞান শব্দটি শুনিলে আম মনে নূতনত্ব, আবিষ্কার ও পরিবর্তনর চিত্র আসে। মানব সভ্যতার আরম্ভরু আজি পর্যন্ত যেতে উন্নত।

শ্রোতাবন্ধু, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর প্রতিষ্ঠা দিনর আজি পর্যন্ত এই কেন্দ্র সৃষ্টি করেছে অনেক কণ্ঠশিল্পী, নাটুয়া, গীতিকার তথা অনেক কলাকার। আহরি মধ্যে অনেক সুন্দর কার্যক্রম আপনমানকু এই কেন্দ্র পরশি দেউথুব। শ্রোতামানকু মনকু আম কেন্দ্র বহু সময়রু জিণুছি। সূচনা, শিক্ষা ও মনোরঞ্জনর ত্রিবেণী সঙ্গম মধ্যে আকাশবাণী সম্বলপুর আহরি মধ্যে পরশি দেউথুব অনেক কিছু কেবল আপনমানকপাই। আজি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর 64তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আপনমানকু পুনি থরে শুভেচ্ছা এবং শুভকামনা জনাই এইটি রাখুছু আজির যুববাণী কার্যক্রমকু। উপস্থাপনায় মু সুধাময় ত্রিপাঠী, নমস্কার।